0: আমি ছবি মানছি তো ভাগ্যে নিয়ে কোটো মেরেছে। আমি ছবি মানছি তো ভাগ্যে নিয়ে কোটো মেরেছে।
1: ভাগ্যে কোটলের কই পেন জন্মে গনে নি গতলি ভাগ্যে তো আপনি বরণ পড়ছে
0: কোসরি তোর বলে তুমি ভাগ্যে বড় উঠেছ কিনা।